고 আর ও যাত্র করে গো গোলার মদর আয়া ইউসু আর ও যা চোব জিগনা গো গোর্তাব দ আয়া ইয়াকুব আর ও যা চোব জিগনা গো গোর্তাব দ আয়া ইয়োনাগ আর ও ইঙ্গা তম গো Or I'm killing the man. Oh, yeah, I'm a lie. I'm a lie. I'm a lie. I'm a lie. আর উয়ের মা জান গো গো লাকাদ আয়া ইউসু আর উয়ে চোব জিগনা গো গো লারগে পো আয়া ইউকুপ আর উয়ে চোব জিগনা গো গো লারগে পো আয়া ইউনাই আর